দায়ী, দুজনা সুখনা পায়ু বিরাজিও বিখিয়া লোভ লোভাই, বিখিয়া লোভ লোভাই ব্রহ্মলায়ু কর সুখ পায়।